নমস্কার, সুপ্রভাত। এফএম মেডিক সু বিপুরণাং বিদশংশ মেগাহার্টস পর আকাশবাণী না গোধরা কেন্দ্র না প্রসারণ আপ সামলি রয়া ছো। শ্রোতা মিত্র, আজ বুধবার তারিখ 8 জুলাই 2026, শক সম্মত 1948, અને અષાઢ દિનાંક 17. અત્યારે સવારના 5:58 અને 58 સેકન્ડ્સ થઈ છે. અમારી આજની આ સવારની પ્રથમ સભાનો પ્રારંભ કરીએ છીએ મંગલ ધ્વનિથી.